প্রচার করলু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত ভাগ 461 সঙ্গীত পরিচালনা করে রাখাল চন্দ্র মহান্তি প্রযোজনা সুহাস মহান্তি আকাশবাণী বলাঙ্গীর সময় সকাল 6:45 হওয়া যাচ্ছে সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ রিলেকির প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারে অল্পক্ষণ মধ্যে

সমাবর্তন উৎসবরে রাষ্ট্রপতি যোগ দেবে। এই অবসরে 14,000 ছাত্রছাত্রীঙ্কু ডিগ্রি প্রদান করাযিব। গস্তর শেষ পর্যায়ে রাষ্ট্রপতি গ্যাংটক পালজোর স্টাডিয়ামঠারে আয়োজন হেবাকু।

শ্রোতা বন্ধু, আপনার শুনুলে বিবিধ ভারতী কার্যক্রম শুণুটি আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্র প্রচারিত হচ্ছে FM ব্যান্ড 101.9 মেগাহর্স যোগে। আরম্ভ করুছু বাতায়ন, এতে শুনবা হিন্দি কথাচিত্র গীত। প্রথমে কথাচিত্র হম দিল দে চুকে সনম গাইছেন কবিতা কৃষ্ণমূর্তি, মহম্মদ সলামত, ডোমিনিক এবং সাথী। গীত রচনা মেহবুব, সঙ্গীত ইসমাইল দরবার।

কথাচিত্র হিরো হিন্দুস্তানি, গাইছন্তি কুমার সানু এবং সাধনা সরগম, জমির কাজমিঙ্ক গীত রচনা, সঙ্গীত অনু মল্লিক।

0: প্রচার করল ভক্ত কবি রামদাস বিরচিত দাড়িহতা ভক্তি। সঙ্গীত পরিচালনা করে প্রফুল্ল বেহেরা, প্রযোজনা দীপক সামন্তরায়, কণ্ঠদান করে দুঃখী শ্যাম ত্রিপাঠী, ইরা মহান্তি, পদ্মাবতী দ্বিবেদী এবং মন্মথ মিশ্র।
1: কোন রিমা, ঘরে সোলার লগাই দেল?
2: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
1: চিন্তা নাহি মানে?
2: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যাব।
1: সত্যরে?
2: খালি সেতি কি নুহ অপা, সৌর শক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনায় কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
0: আকাশবাণী বলাঙ্গীর, এবে শুণবা সুগম সঙ্গীত। গাইছন্তি শৈলভামা, গীত রচনা বসন্তরাজ সামল, সঙ্গীত একন

0: শ্রোতা বন্ধু, মহিলা মানক সশক্তিকরণ পাই আম সরকার কার্যকরী করিছন্তি অনেক যোজনা। আজি জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি। রাজনীতি ক্ষেত্রে দক্ষতা দেখাইবা সহ প্রশাসনিক ক্ষেত্রে মধ্যে নিজের নিপুণতা প্রকাশ করুছন্তি। কহিবাকু গলে আজি নারী সশক্ত এবং কর্মতৎপর, সবুঠি এমানকর জয়গান। তেবে গণতন্ত্রে মহিলা মানক ভাগিদারিতা সম্পর্কে আজি আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি লেখিকা ছন্দা মিশ্র।
1: আমি এমিতি গোটে দেশরে রহুছে, যে দেশরে নারীটিকে পূজা করা যায়। কুহাযায়, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। যেউঠি নারীকে সম্মান দিয়া যায় সেঠারে দেবতা মানে বাস করন্তি। আমাকে আশ্চর্য লাগিলে বি সত হেউছি যে আজি যেতেবেলে আমি চতুর্দিকরে নারীকে অসম্মান, নারীর অসুরক্ষতা দেখুছে। পূর্বে যেতেবেলে রামরাজ্য বিথিলা সেতেবেলে রামঙ্ক সহিত সীতা সিংহাসন উপরে বিরাজমান করুথিলে। যেতেবেলে এই কথাটিকু মু পচারিথিলি জনে বিজ্ঞ ব্যক্তিকু, সে কহিথিলে যে এহার কারণ থিলা পুরুষ স্বভাবতঃ কঠোর, কিন্তু নারীটি স্বভাবতঃ কোমল। তার কোমল ও কঠোর মধ্যরে যে মধ্যম পন্থাটি বাহারে, তাহা এ সংসার এ সমাজ পাই প্রণিধান যোগ্য। মানে কোনসি কথাকু আপন যেতে জোরে মাড়ি বসিবে, মাড়ি বসিকি তাকু টাইট করিকি বাঁধিবে, ধরন্ত গোটে সিতার তার, তাকু আপন যেতে জোরে মাড়ি বসিকি বাঁধিবে সেতে বেসুরা রাগিনী তাধরু বাহারিব। ঠিক সেমিতি যদি তাকু ঢিল্লা করিকি ছাড়ি দেবে তেবে তাহা বাজি হি পারিব নাহি। সেইভাবে কথা গণতন্ত্র যেতেবেলে আমি চলাইবাকু চাহুছে, গণঙ্ক তন্ত্র অর্থাৎ গণঙ্ক দ্বারা গণঙ্ক পাই যে নীতি নিয়ম যে সমাজটিয়ে তৈরি করা যাচ্ছে সেথিরে উভয় নারী ও পুরুষ উভয়ঙ্কর ভাগিদারিতা রহিবা নিহাতি জরুরি। গণতন্ত্রর প্রকৃত অর্থ হেউছি জনসাধারণক শাসন, যেউথিরে পুরুষ ও নারী উভয়ঙ্কর সমান অধিকার রহিছে। জনসংখ্যার প্রায় অধা ভাগ হেউছন্তি নারী, তেণু সেমানঙ্ক সক্রিয় সহভাগিতা বিনা গোটিয়ে সফল গণতন্ত্রর কল্পনা সুদ্ধা করা যাই পারিব নাহি। আজি নারীটি ঘরর চারিকান্থ ভিতরে রহিবাকু ইচ্ছা করু নাহি, বরং আকাশরে উড়িবা ঠারু নেই সমুদ্রে বুড়িবা পর্যন্ত, রন্ধা ক্ষেত্ররু রণক্ষেত্র পর্যন্ত প্রতিটি স্থানরে সে পুরুষ সহ সমান ভাগিদারিতা সমাসকন্দ হই চালিবারে বিশ্বাস করুছে। দেশ গঠনরে গুরুত্বপূর্ণ স্থান সে গ্রহণ করুছে। আজি আমমানকর পরম সৌভাগ্য, আম দেশর সর্বোচ্চ আসনরে যিয়ে বসছন্তি আম রাষ্ট্রপতি, সে হেউছন্তি জনে মহিলা, সে পুনি জনে ওড়িয়া মহিলা। এহা সমস্তঙ্কু খুব গর্বিত করে। আমি এমিতি গোটে দেশরে রহুছে যেউঠি আমাকু ভোট দেবা পাই অধিকার দিয়া যাইছি। নিজকু আধুনিক কহুথবা অনেক গুড়িয়া দেশ যেতেবেলে ভোট প্রদান করিবা পাই নারীকু দেই নথিলে অধিকার, সেতেবেলে আম দেশ নারীকু প্রথমে অধিকার দেইথিলা, ভোট দেবার অধিকার। ভারতীয় সংবিধান প্রতিটি নারীকু পুরুষ সদৃশ সমান মতাধিকার দিয়েছে, যাহাদ্বারা সে নিজ পছন্দর সরকার বাছি পারুছে। ঠিক সেমিতি পঞ্চায়েত হউ, পৌরপালিকা নির্বাচন হউ, মহিলা মানঙ্ক পাই যে সংরক্ষণ ব্যবস্থা করা যাইছে, সেতিপাই আজি হাজার হাজার নারী সরপঞ্চ, সমিতি সভ্যা, মেয়র সফলতার সহ কার্য করুছন্তি। এই সবু জিনিস এইথিপাই আমকু খুশি প্রদান করুছি, কারণ সাধারণত যে ভোকরে থাকে সে অন্য গোটিয়ে ভোকিলার পেটকু চিহ্নি পারে। সেমিতি গোটিয়ে নারী আউ গোটিয়ে নারীর অসুবিধা, তার প্রগতিরে হেউথবা বাধা গুড়িকু যথার্থরে চিহ্নট করে তাকু আগকু আনি তার সমাধান পাই বাট খোঁজিব। এইথিপাই হি গোটিয়ে নারী যেতেবেলে বসুছি তা পাখকু নারীটিয়ে নিসংকোচরে তা পাখরে পৌঁছি পারুছি, তা পাখরে পৌঁছি নিজের সমস্যা জনাই পারুছি। সমস্যার সমাধান পাই যদি সে নারীটি হাত বড়ুছি তেবে তাহার সমস্যার সমাধান তুরন্ত হয়ে পারুছি। সেমিতি আজি যে নীতি নির্ধারণরে বি নারীর ভূমিকা নিহাতি ভাবে রহিছে, রাজনীতি হউ, প্রশাসন হউ, আইন বা প্রতিরক্ষা ক্ষেত্র হউ, সবু ক্ষেত্ররে উচ্চ পদবী মুন্ডন করি সে দেশ পাই গুরুত্বপূর্ণ।

সর্ভে করবে। ভোটর তালিকা প্রস্তুতি লাগিবার সব গণনা ফর্মকে স্থানীয় ওড়িয়াতে উপলব্ধ করা যিবা। ইতার সহিতে লোকর সহায়তা লাগি 1950 টোল ফ্রি নির্বাচন হেল্পলাইন নম্বর বিল ব্যাপকভাবে প্রচার করা যিবা। পঞ্চায়েতরাজ আও গ্রাম্য উন্নয়ন মন্ত্রী রবিনারায়ণ নায়ক নয়াপড়া জেলা গস্তে আসিকি গোটে সমীক্ষা বৈঠকটি যোগ দিয়েছেন। জেলাপালক সদ্ভাবনা সভাগ্রহণ হইতবার বৈঠকটি যোগ দিকি ভিত্তিভূমির বিকাশ সঙ্গে সরকার জনকল্যাণকারী যোজনা মানুষ লোকর পাখে পৌঁছাবারকে মন্ত্রী আহ্বান দিয়েছেন। জেলা নু পিবার পানির সমস্যাটি সুধার আসিবার বাবদে কইকি আগকে পানীয় জল প্রকল্পর ভিত্তিভূমির বিকাশ করবার কিছু নির্দেশ দিয়েছেন। বৈঠকটি জেলাপাল মধুসূদন দাস, খড়িয়াল বিধায়ক অধিরাজ পাণিগ্রাহী, নয়াপড়া বিধায়ক জয় ঢোলকিয়া আও বিভাগীয় অধিকারী মানে উপস্থিত থিলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইবার রবিবার দিন সকালের 11 বাজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জরিয়ে দেশ আও দুনিয়া সারা লোকর সঙ্গে বিচার বিনিময় করবে। ইটা তাঁকর 134 নম্বর মন কি বাত কার্যক্রম হবা। এথির লাগি প্রধানমন্ত্রী সাধারণ লোকর মতামত মাগিছেন। লোকে নমো আপ আর মাই গভ পোর্টালটি সেমানকর মতামত দিয়ে পারবে। ইতার ছড়া 1800-1178-00 ডায়াল করিকি নিজে নিজের মতামত রেকর্ড করাই পারবে। 1922 নম্বরকে মিসড কল দিয়ে এসএমএস জরিয়ে আইবা 29 তারিখ তক নিজের মতামত দিয়ে পারবে। আপনমানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। কলাহান্ডি জেলা মদনপুর রামপুর থানা অধীন থিবার গোড় কল্লাখুঁটা গান তিয়ার চালিথিবার পায়খানা টাঙ্কিতে শ্বাসরুদ্ধ হইকি 6 জনকর জীবন যাইছে। পুলিশর সূচনা অনুসারে শ্রমিকমানে গোটে সেপ্টিক পায়খানা টাঙ্কিন কাম করুথিবার বেলে জনে মিস্ত্রি শ্বাসরুদ্ধ হয়ে যাইতিলা। তাঙ্কু উদ্ধার করবাকে যাইকি অলগা শ্রমিক, ঘর মালিক আও তাঙ্কর পুও টাঙ্কি ভিতরকে যাইকি শ্বাসরুদ্ধ হয়ে পড়িথিলে। সমকু পাখ ডাক্তারখানান ভর্তি করা যাইতিলে বিল ডাক্তার সেমানকু মৃত ঘোষণা করিথিলে। গুরুতর থিবা আউ জনে শ্রমিক জিলা মুখ্য ডাক্তারখানান চিকিৎসিত হেউছন। স্থানীয় পুলিশ ঘটনার অনুসন্ধান জারি রকিছন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘটনাটি গভীর দুঃখ প্রকাশ করবার সহিতে মৃতক মানকর পরিবার লোক লাগি 4 লাখ টঙ্কা লেখা অনুকম্পামূলক সাহায্য ঘোষণা করিছন। বিশ্ব প্রসিদ্ধ পুরী রথযাত্রাকে অতকা সুন্দর করবার লাগি শ্রীগুণ্ডিচা মন্দির সৌন্দর্যীকরণ কাম চালিছে। শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাড়ি আজ মন্দির চারিআড়ে চালিথিবার উন্নতিকরণ আও ভিতরফালর কামর অনুধ্যান করিছন। আইবার রথযাত্রা উত্তরু গুণ্ডিচা মন্দিরকে সর্বসাধারণ দর্শন লাগি খোলাযিবা বলি শ্রী পাড়ি কইছন। রাইজে যুক্ত 2 পুনঃ মূল্যায়ন আবেদন প্রক্রিয়া আইবা 1 তারিখ নু মূল হেবা। যুক্ত 2 বিজ্ঞান, বাণিজ্য, কলা আউ ধন্দামূলক পাঠ্যক্রমর পুনঃ মূল্যায়ন প্রক্রিয়া লাগি ছাত্রছাত্রীমানে আইবা জুন 12 তারিখ তক আবেদন করিপারবে। ফি পেপর লাগি 200 টঙ্কা দেহ দেবারকে পড়বা। পুনঃ মূল্যায়ন উত্তরু ডাউনলোড লিঙ্ক আইবা মাস 19-23 তারিখ ভিতরে মহাবিদ্যালয় অধ্যক্ষকর পাখকে ইমেল জরিয়ে পঠাযিবা। মার্কটি ভুল থিলে জুন 30 তারিখ তক অভিযোগ দাখল করবারকে পড়বা বলে মাধ্যমিক শিক্ষা পরিষদ তরফ সূচনা দিয়া যাইছে। আকাশবাণীর 90 বছর পূর্তি অবসরে কটক আকাশবাণী কেন্দ্র তরফ আজ গোটে পদযাত্রার আয়োজন করা যাইতিলা। পদযাত্রা কটক জওয়াহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়াম নু বাহারিকি সহরর ভিন ভিন জায়গা বুলিকি কেন্দ্র নু পৌঁছিতিলা। কার্যক্রমটি ওড়িশা উচ্চ ন্যায়ালয়ের বিচারপতি জষ্টিস সাবিত্রী রথ আও জষ্টিস শিবশঙ্কর মিশ্র যোগ দেইকি গলা 40 বছর হেলা আকাশবাণীর শ্রোতা ভাবে জড়িতিকি রহিছন বলি কহিছন। এই অবসরে আকাশবাণী তরফ আয়োজিত পদযাত্রাটি যোগ দেইথিবা সমকু জষ্টিস মিশ্র শুভেচ্ছা জনাইথিলে। কটক মহানগর নিগমর আয়ুক্ত কিরণদীপ ফোর্স সহটা সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়েছিলেন। কার্যক্রমকে 2 বিচারপতি পতাকা দেখে শুভারম্ভ করেছিলেন। কার্যক্রমটি পাখাপাখি 400 জন ভাগ নিয়েছিলেন। আকাশবাণী সম্বলপুর কেন্দ্র আজ তার স্থাপনা দিবস পালন করছে। 1963 আজির দিনে সম্বলপুর আকাশবাণী কেন্দ্র স্থাপনা হয়েছিল। 20 কিলোওয়াট ট্রান্সমিটর প্রসারণ নু মূল হইতার ই কেন্দ্র এছেন 100 কিলোওয়াট ক্ষমতার ডিজিটাল প্রসারণ করুছে। ইতার সঙ্গে কেন্দ্র নু FM মহানদী আর সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ সঙ্গে ফি ঘণ্টার মুখ্যা খবর প্রসারণ লাগি লোকমানে তাঁকর নিজের ভাষাতে দেশ বিদেশ সহিতে নিজের অঞ্চলর খবর পাইপারুছন। আকাশবাণী রিক্রিয়েশন ক্লব তরফ আজ স্থাপনা দিবস পালন অবসরে কার্যক্রম মুখ্য মনীষ ভট্টাচার্য অধ্যক্ষতা করেছিলেন। ই কেন্দ্র পশ্চিম ওড়িশার কলা সাহিত্য আও সংস্কৃতির প্রচার প্রসার দিকে বর্তি ভূমিকা নেইকি শ্রোতা মানকর মন জিতি পারিছি বলে কহিতিলে। কার্যক্রমকে রিক্রিয়েশন ক্লবর সম্পাদক ক্ষেত্রমণি বিভার সঞ্চালন করিথিলে। ইতি কার্যালয়ের অধিকারী আর কর্মচারী মানে যোগ দেইথিলে। ঝারসুগুড়া জিল্লাপাল কুনাল মতিরাম চৌহানকর অধ্যক্ষতাতে আজ জিল্লা জল আউ পরিমল মিশনর সমীক্ষা বৈঠক হয়েছে। খরাদিনে পানির সমস্যা দূর করিকি সবু নাগরিক মানকর পাখে সফা পিবার পাইন পৌঁছাবার উপরে বৈঠকটি জোর দিয়া যাইছে। জিল্লার সবু নলকুয়া, সৌর পম্প আউ পাইন প্রকল্পকে পুরাপুরি কার্যক্ষম করবারকে জিল্লাপাল নির্দেশ দিয়েছেন। স্কুল অঙ্গনবাড়ি

0: ବନେ ବନେ ଅଛେ ହୋ
1: ଖରା କେ ତ ପୁରା ଝନଝରେଇ ଯାଇଛ ବାକି ଦିଶୁଛ
0: ଦାଦା ମୁହଁ ଟିକେ ମୋର ଝୁରମୁରେଇ ଯାଇଛେ ଦିନ ବେଲିଆ ଖରା ରାତି ଫେରି ଦେଖ ଯେନ୍ତା ଗୁଲଗୁଲି ହଉଛେ ଆର୍ ଯେନ୍ତା ଶୁଇ ବସିନି
1: ଯେ ଖାଲି ଇଟା ଆମର ମନେ କୁଲକେ ବୋଇଲେ ନୁହେ ଭାଇ ଇଟା ଆମର ଗାଏଦା ମୋର କି ବି
0: ଦାଦା ହୋ କେହେ ଶୁଇନି ପାରବାର ମନେ କରି
1: ଯଦି ରାତି ଦେଖବ ନିଘା କରବ ବୋଇଲେ କେନ୍ ଗଛ ତଲେ କି ମାନେ ତୈଲା ଆଡ଼କି ସେନେ ଗାଏ ଦାମୁର ସବୁ ଜମା ହେଇକିରି ଶୁଇଥିସି
0: ଦାଦା
1: ଆର୍ ଜନ ଗୁକିଆ ହେଇଛି ଆର୍ ସବେ ଗାଏ ଦାମୁର ଗୁଟ ହେଇକିରି ଶୁଇଛନ୍ ଗାଁ ମୂର୍ଷା ଥି ବୋଇଲେ ତାର ଗୁଟେ ଦୁସରା ଦିଶୁ
0: ଜମକ ଅଛେ ଦାଦା ଯେନ୍ ଖରା କିଏ ବନେ କରୁଛି ଶୁଇବା ଦାଦା ସକାଳ ପୁଆକେ ଯାହାର ମୁହଁ ଦେଖ ହାଣି ହାଣି ହେଡ଼େ
1: ନେଇ ହେଟା ତ ହଉଛେ ଭାଇ ଯେ ଇଟା ତ ଆମେ କେନ୍ ଆଡ଼େ ହେଲେ ପଙ୍ଖା ଟିକେ ହେଲେ ଲଗାମା ବାକି ଆମର ଗାଏ ଦାମୁର ମାନେ ଆର୍ ସେ କେନ୍ ଆର୍ ପଙ୍ଖା ଲଗାବେ
0: ହଏ ଦାଦା ଆମେ ସିନା କଷ୍ଟ କଲେ କୁଷ୍ଟ ପାଏମା ଗାଏ ଦାମୁର କାଣ କରିବେ
1: ହେମାନଙ୍କର ଲାଗି ବି ଆମେ ଟିକେ ଧ୍ୟାନ ଦେବାର ନିହାତି ଯେନ୍ତା ଦରକାରୀ ରହିଛେ କେନ୍ ଆଜ୍ଞା ଗୁଟେ କୁ ଦୁଇ କଥା ନେଇ ପଚରା ତା କାଁ ହୋ ଇ ବାବଦ କେ
0: ଦାଦା ହୋ ଆମର ଦେଖ ବୈଠକ ଇଏ ଆସୁଥିଲେ ସ୍ୱର କର ତ ଡାକ୍ତର ସରୋଜ କୁମାର ସାହୁ
2: ଦେଖୁନ୍
0: ତ ଖରା କେନ୍ତା ଚର୍ଚ୍ଚରେ ଯାଉଛେ ଦେଖୁନ୍ ଆମର ଗାଏ ଦାମୁର ମାନଙ୍କର କଥା ଟିକେ ଆଲୋଚନା କର୍ମା ଦେଖୁନ୍ ଆମେ ତ ଗାଏ ଦାମୁରକେ ଘରେ ରଖୁଛୁଁ ତାର ପାଳନ ପୋଷଣ କରୁଛୁଁ ଆର୍ ବହୁତ ପୁରୁଣା ସମୟରୁ ଦେଖୁନ୍ ଖାଲି ଗୁରସ୍ କି ଗୋବର ଖତକେ ଛାଡ଼ିଦେଲେ ଆର୍ କିଛି ତାର ଉପରେ ଆମେ ଗମିନି ପାର୍ବାର୍ ଆଜି ସମିଆ ହେଇଛେ ଆପଣ କହିବେ ଟିକେ ଯେ ଇ ଗୋବର କି ଗୁରସ ଛଡ଼ା ଆର କାଏଁ କାଏଁ ଆମେ ଲାଭ ମାନେ ପାଇ ପାର୍ମା ଗାଏ ଦାମୁର ଠାନୁ ବୁଝେଇକିରି କହୁନ ଆଜ୍ଞା
2: ଗାଏନୁ ଲାଭ ଲାଗି ହେଲେ ତାଙ୍କର ତାଙ୍କର ଯତ୍ନଟା ବହୁତ ଜରୁରୀ ବୁଝିପାରିଲେ ଯେନ୍ତାକି ଆପଣ କହୁଛନ୍ତି କି ଖରା ଦିନ ଚାଲିଛି ବହୁତ ଅସହ୍ୟ ଖରା ହଉଛି ଆମର ଏଇ ପଶ୍ଚିମାଞ୍ଚଳରେ ତାହେଲେ ଖରା ଦିନରେ ସେମାନଙ୍କୁ କେନ୍ତାକିରି ଠିକ ସେ ରଖାଯାଇ ପାର୍ବା ସେମାନଙ୍କୁ ଠିକ ସେ ଦୁଇ ତିନି ଟାଇମ୍ ଗୁଧା ଗୁଧି ଠିକ ଟାଇମ୍ରେ କର୍ବା ସଫିସିଏଣ୍ଟ ଥଣ୍ଡା ପାଣି ପିଇବା ଲାଗି ଦେବା ଖରା ଟାଇମ୍ରେ ବାହାରକେ ନାଇଁ ଛାଡ଼ୁନ୍ ଯେନ୍ତାକି ଆପଣ ଦେଖୁଛନ୍ତି କି 8-9, 9:30 ହେଇଗଲା ପରେ ଆଉ ଅସହ୍ୟ ହେଇଯାଉଛି ଆମର ମଣିଷ ମାନଙ୍କର ଲାଗି ତ ଗାଈ ଗୋରୁ ମାନଙ୍କର ବି ଜୀବନ ଅଛି ତ ସେମାନଙ୍କୁ ଠିକ 9 ଭିତରେ ଆମେ ଗୁହାଲେ ବାନ୍ଧିକି ରଖମା ଆରେ ଛାଡ଼ବା ନାଇଁ କାହିଁକି ଲାଗି ସନ୍ଷ୍ଟ୍ରୋକ୍ ହେଇଯିବାର ଚାନ୍ସ ଅଛି ନା ତ ସେମାନଙ୍କୁ ଯଦି ଷ୍ଟ୍ରେସ୍ରେ ରହିଛନ୍ତି ଆଣ୍ଟି ଷ୍ଟ୍ରେସ୍ ପାଉଡର କିଛି ଦେବାର ଅଛି ସବୁଜ ଘାସ ଯଦି ମିଳୁଛି ବି ଦେଇଦେଲେ ବେଟର ଏନ୍ତାକରି ଆମେ ଗାଈ ମାନଙ୍କର ଆଗ ସୁବିଧା କରିଦେଲେ ତାର ପରେ ତାନୁ ଗୁରସ ହଉ କିମ୍ବା ଅଲଗା ଜିନିଷ ଯେନ୍ଟା ଆଜିକାଲି ନୂଆ ଟ୍ରେଣ୍ଡ ଆସିଗଲାନ ଆମର ଯେନ୍ତା କିରି ଆମେ ଭାବୁଛୁ କି ଖାଲି ଗାଈ ରଖିଲେ ଗୁରସ କରିକିରି ଲାଭ ପାଇବା କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଚେଞ୍ଜ ହେଇଗଲାନ କନସେପ୍ଟ ସେଟା କାଣା ହଉଛି ଗାଈ ନୁ ଆଉ ଯାହା ଯାହା ଜିନିଷ ବୋଲେ ଗାଈ ଗୋବର ହଉ ଗାଈ ପରିସ୍ରା ହଉ କି ତାଙ୍କର ଗାଈର ସବୁ ପାର୍ଟସ ଆପଣ ମାନେ ଆମେ ଛୁଆରୁ ପଢିଛନ୍ ଜାଣିଛନ୍ କି ଗାଈର କେନ୍ସି ବି ଜିନିଷଟା ଅନ୍ୟୁଜ୍ ହେଇକି ନାଇଁ ରହେ ନୂଆ ନୂଆ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଡେଭଲପ ହେଇଗଲାନ ଯେନ୍ତା କିରି ଗୁରସ ଛାଡିକିରି ଆଉ କାଁ କାଁ ଉପରେ ଚାଷୀମାନେ ଅଧିକା ଲାଭ କରିପାରିବେ ସେଟାକୁ ଆମେ ୱେଷ୍ଟ ଟୁ ୱେଲ୍ଥ କହୁଛୁ ମାନେ ୱେଷ୍ଟ ଟୁ ୱେଲ୍ଥ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କହୁଛନ୍ତି ସେଟାକେ ବୁଝିପାରିଲେ ୱେଷ୍ଟ ବୋଲେ ଯେନ୍ଟା ଆମେ ପକେଇ ଦଉଛୁ ଯେନ୍ଟା କି ଗୋବର ହଉ କି ୟୁରିନ ହଉ କି ଆଉ କାଣା କାଣା ଜିନିଷ ଗାଈରେ ଯେନ୍ଟା ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ବୋଲୁଛନ୍ ସେଟାକେ କେନ୍ତା କିରି ସମ୍ପତ୍ତି କରିପାରବା ୱେଲ୍ଥ କରିପାରବା ସେଥିଲାଗି ବି ଆମେ ଦୁଇପଦ କଥା ହମା
1: ଯେ ବହୁତ ବଢିଆ କଥା ଯେ ଆଜ୍ଞା ଆମର ସବୁ ଚାଷୀ ଭାଇମାନେ ଜାଣିଛନ୍ ଯେ ଗାଏ ପଟେ ରଖିଲେ ଗୁରସ ଟିକେ ହେବା କି ଖତ ଟିକେ ହେବା ବୋଲିକିରି
2: ଆଜ୍ଞା
1: ତାର ବାହାରେ ବି ଆର କାଣା କାଣା ମାନେ ବାହାରୁଛେ ଗାଏ ଠାନୁ ଯେନ୍ଟାକି ପଇସାରେ ବଦଲେଇ ହେବା ବାଗି ଲାଗୁଛି କେନ୍ କେନ୍ଟା ସେଟା ଆଜ୍ଞା
2: ସେଟା କହୁଛି ସେଟା ଯେନ୍ ୱେଷ୍ଟ କହୁଛି ୱେଷ୍ଟ ବୋଲେ ଆମର ଦୁଇଟା ଜିନିଷ ମେନଲି ଦେଖାଯାଉଛି ଗୋଟେ ଗୋବର ଖତ ଯେନ୍ଟା ବୋଲୁଛୁ ଆଉ ତାର ସାଙ୍ଗେ ପରିସ୍ରା ୟୁରିନ ତ ସେଟାକୁ କେନ୍ତା କିରି ଆମେ କମର୍ସିଆଲାଇଜେସନ କରିଦେବା ଆମର ଇଆଡେ ଗୋବର କହିଲେ ଖାଲି କ୍ଷେତରେ ପକଉଛୁ ନହେଲେ ଫିଙ୍ଗି ଦଉଛୁ ଆଉ ୟୁରିନର ତ କିଛି ୟୁଜ ହିଁ ହଉନାହିଁ ତ ଖତରୁ କାଣା କରାଯାଇପାରେ ତାର ଉପରେ ଗୋଟେ ୟୁରିନରୁ ମିଶେଇକିରି କାଣା କରାଯାଇପାରେ ଏହାତେ ସେଟାକୁ ବାୟୋ ଇନପୁଟ ସିଷ୍ଟମ ଗୋଟେ କରାହଉଛି ବାୟୋ ଇନପୁଟ ବୋଲେ ଯେନ୍ଟା କି ଆମର ନେଚୁରାଲି ଅଛି ଗୋବର ଆଉ ୟୁରିନ ସେଟାକି ଦୁଇ ପ୍ରକାର ଜିନିଷ କରାହଉଛି ଗୋଟେ ହଉଛି ଗ୍ରୋଥ ପ୍ରମୋଟର ଆଉ ଗୋଟେ ହଉଛି ଫର୍ଟିଲାଇଜର ଯୋଉଟା କି ଅର୍ଗାନିକ ମାନେ ଏଇଟା କେମିକାଲ ଜିନିଷ କିଛି ନାଇଁ ମିଶେ ବୋଲେ ସେ ଦୁଇଟା କରିକିରି କାଣା କରାହଉଛି ସେଟାକୁ প্রসেসিং করা যিবা, ধরন্তু গোবর কু কেনতা করে ভাল ফার্টিলাইজার করা যাই পারবা, বুঝিপালে? তো সেতে লাগি বি গোটে ট্রেনিং করা হচ্ছে চাষী মানকর লেভেল রে। আমি ইনু চিন্তা করছু, সোসাইটি মানে তো গাই অছন সে এরিয়া রে, সেমানে যেন গুরস করুছন, গুরস উৎপাদন করে সোসাইটি রে বিকুজন, সেন্তা সে সিস্টেম গুটে সেমানকু ট্রেনিং পার্ট রে চালি যে, সেমানকু যেন সোসাইটি রে গুরস দুজন, সেন্তা গুটে সোসাইটি, সেই সোসাইটি রে আও ইউরিন দুইটা কালেকশন করা যিবা, আর সেটাকু সেমানকো দ্বারা প্রসেসিং করি করি মার্কেটিং করে দেবা, বুঝিপালে? সো দ্যাট আমার ফার্টিলাইজার যেটা প্রমোটর কোজন সেটাই আমার ক্ষেত্রে ইউজ হবা।
3: আজ্ঞা।
2: আপনার গোবর আসা গাইর কিছু ইউজ নাই করমা, সেটা ধর গোটে কেজি টাকে মানি নিয়ন্তু কি 3 টাকা কি 4 টাকা রে আমি প্রকিউর করলে কিনলে, বুঝিপারলে? চাষী মান করলো সেটা পকাই দৌ, তো সেটা আমি প্রসেস করে দেবা সেই ভিলেজ লেভেল, সেটা তার বহু সহজ প্রসেস অছি, সেনে যেন যেন উপাদান বি দরকার, যেনতা কি আমার করঞ্জ পত্র হোক কি আউ নিম পত্র হোক, এইসব মিশাই করে গোটে তার ভাগ মাপ উপাদান অছে, সেটা যেতবে ট্রেনিং করা যাবে করা যাচ্ছে, সেটা সেমানকে বতাই দিয়া হচ্ছে, তো সেটা কতদিন প্রসেস রে রখা হচ্ছে গোটে ড্রম রে রাখি করি, মেনলি 8-10 দিন লাগছে, তো সেটা তারপরে যে ছানি করে বটলিং করা হবা, মানে কমার্সিয়াল করে তার গোটে ব্রান্ড নেম দিয়ে সেটা বিক্রি করা যাবে, বুঝিপারলে? না দেখা যাচ্ছে কি আমার গোটে কেজি সেটা প্রোডাকশন লাগে কত খরচা হচ্ছে, এরাউন্ড সব মিশাই দিলে মতো লাগছে 39-40 রুপিস উপরে তার প্রোডাকশন কস্ট রয়েছে, আর কিন্তু বিক্রি যদি হবা সেটা 100 টাকা উপরে বিক্রি হবা, তো এই জিনিসটা দেখুন গোটে পকাই দৌছন জিনিসটা গোটে কেজি আপন গোটে লিটার প্রোডাকশন রে যদি আমি 60-70 টাকা প্রফিট পাউজন, বলে তো কেতে বড়িয়া জিনিসটা, গুরু সঙ্গে এটা বি পয়সা পাই যাবে। তো সেতে লাগি আজিকালি আপন দেখুদেবে ভাল ভাল ব্রান্ড রে, যেন থাকি ইউরিন কথা কইছি, যেন বহুত বড় ভাল ব্রান্ড রে জিনিস করা হইছিল, ঔষধ হিসাবে রে আমি ইউজ করি ইউরিনটা,
3: যে আর গুটে কথা হউছে আইয়া, এবে দেখবা কি মিলুছে যে যেনটা কি জৈবিক পদ্ধতি, আর জৈবিক র বাইটেক কেনতা গরি চাষী মানে বহুত ব্যবহার করি পারবে সে কথা আইয়া, মানে কহুছন সে ভিতরে আপনকর এই সব কথা যাওছে আইয়া।
2: আইয়া আইয়া এইটা কারণ কি ইহাতে আমি ফের পুরাতন যুগে ফেরি যাওছো,
3: একচুয়ালি
2: এই সিস্টেমটা আমার পূর্বপুরুষ আগ্রু হি করুথিলে, সে মানে বুঝিপারলে কি?
3: আইয়া আইয়া
2: যেন আয়ুর্বেদিক পদ্ধতি হোক কি জৈবিক পদ্ধতি, আমি কারণ দিন কু দিন আউ গোটে বি তার লাভ হচ্ছে, আমি যেন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছো কি যা বি আর্টিফিশিয়াল জিনিস মানে ইউজ করছো, মাটির উর্বরতা কমে যাচ্ছে,
3: যা
2: দ্বারা কেন হচ্ছে আমাদের বিভিন্ন রোগ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, তো এটা যদি ইউজ করবা বলে কেন হবা, নিজের হেলথ বি লং টার্ম রে ভাল রহবা না, এক তো চাষের লাভটা বড়বা, যেটা কি খালি ঠিকই রোধলে সে খালি গুরস উপরে নির্ভর করুলে,
3: এটা
2: গুরস সঙ্গে সঙ্গে যেন বর্জ্যবস্তু তার বি ইনকম করে পারবে, আর তার সঙ্গে সঙ্গে নিজের হেলথ, নিজের নিজের হেলথ আর নিজের যেন আগামী পিঢ়িরে আসুছে সেমানকু বি আমি ঠিকসে সচেতন করি তাঙ্গর তাঙ্কু গুটে বরদান দেই পারবা আমি কি নাই, মানে এই অর্গানিক জিনিসটা ইউজ কলা পরে যেন প্রোডাক্ট ধান হোক কি আমার যাহা যাহা পনিপরিবা হোউছে, তো সেটা খাইকি যেন এখানে সুস্থ বি রই পারবে, এটা গোটে মহৎ উদ্দেশ্যে করা যাচ্ছে, ইনিশিয়ালি টিকে ভিড় লাগুছে কিন্তু এটা যেন আগকে চালবা, এটা গোটে লাভ বি হবা, চাষী মানুষ এডিশনাল ইনকম বি বড়বা, তার সঙ্গে সঙ্গে যে মাটি আছে মৃত্তিকা আছে তার হেলথটা ঠিক রহবা, আর সেটা হয়ে সারা পরে আমার স্বাস্থ্যটা ঠিক রহবা সঙ্গে সঙ্গে আমার নেক্সট জেনারেশনটা বহুত ভাল রহবা বলে আশা করা হচ্ছে।
3: যা বি হোক কিছু সময় দেখি আমার সঙ্গে জুড়লি আজ্ঞা, এবে আমি গায়ের ঠানু কেন কেন আমি সব লাভ পাউছ আর তার সব ব্যবসায়িক দিক চাষীর উন্নতি দিক কেন আছে সে উপরে খুবটে কথা কইলে, সময় দেখি আমার সঙ্গে জুড়িছন আজ্ঞা, ধন্যবাদ আজ্ঞা,
0: জোহার
3: আজ্ঞা,
2: জোহার জোহার জোহার
0: সবু কথা কহিলে,
3: কেতে
0: বড়িয়া বড়িয়া কথা কহিলে, সবু শুনলা চাষী ভাই মানে বি শুনবে তাঙ্গর কামে লগাবে।
3: ভাই আর গুটে কথা সমনু বড়িয়া, যে যদি আমার চাষী ভাই গায় দামুর রখিছ, সরকার কর জেন্দা গুহাল দেবার ব্যবস্থা টি আছে, মো গুহাল যোজনা, ইথির সঙ্গে সামিল হই পারবে
0: দাদা,
3: পঞ্চায়েত স্তর রে হেলা, প্রাণী ধন অধিকারী আজ্ঞা মানকর মাধ্যম রে হেলা, ইটা সব গোহাল দিয়া হউছে, যদি অছে বলে সিধা লাগি পড়বার কথা,
0: মো গোহাল যোজনা, বড়িয়া কথা দাদা, গোহালতে থিবা বলে সিধা গায় দামুর বনসে রহবে, সরকার বাহাদুর সুবিধা দউছন, আমি তার ফায়দা
3: উঠাবার কথা, তার বাহারে ভাই আমার চাষী ভাই কেন করুছন কাহাকে জনে কে নে লগাতা
0: কথা আর উনি হউন সিধা ফোন চালু,
3: ঠিক আছে ভাই।
4: ଆଜ୍ଞା ଜୁହାର ଆଜ୍ଞା
5: ଜୁହାର ଜୁହାର
4: କେନ୍ତା ଅଛନ୍ ଆଜ୍ଞା
5: ହଁ ସବୁ ଭଲ ଭଲ ଆଜ୍ଞା

0: কে সে তাহাকে ঘিনি পারিছে? মূর্তপা ডাংচড়া সাজি বাউনি কান্দলা কিসমিনি গীত হেতেই হেতেই বাছি বাছি। মূর্তপা ডাংচড়া সাজি বাউনি কান্দলা কিসমিনি গীত হেতেই হেতেই বাছি বাছি। সেটা দেখলা কেছি শুনলা কান কেছি, কাই যে নেই দিছে কাহাকে তার থন টানবার দুখা, কাই যে নেই দিছে কাহাকে তার থন টানবার দুখা। দেখ দেখ কেন্তা ছির ফাটি উহলি পড়ুছে, ঝাল সঙ্গে বেশি মাটি পড়ুছে। কাহার নে উস্তার অছে এতে কথাকে, কাহার নে উস্তার অছে এতে কথাকে। ভুরা পড়ুছে মাইট পড়ুছে, মাটির তাপ ছাতির ফাপ কেতে চিয়াসি যে কে হেজিছে। হাতু হাতকে রেতি হেই পঠানি সুগজি হি যায়সি, হাতু হাতকে রেতি হেই পঠানি সুগজি হি যায়সি। রাজধানী নু আয়লা শাবল রেল নু উত্রি ঢাপন হেসি, জহলিয়া নিকে যাইসি ভুজা ওড়া সুকি করি সাজসি গিধা। উপলা মরণ নুহে সেইটা গরিবি করছি খিনখিন্দা, উপলা মরণ নুহে সেইটা গরিবি করছি খিনখিন্দা। অছিড়া ধন্দা ভোক মারুথিলে জমর নিন্দা, ভোক নির্মায়া সবু দেখুছে, ভোক নির্মায়া সবু দেখুছে। চোর সাঁকার খিয়ার খেকার কে থুকুথিলে কে গিলুছে, যে ভোগ নির্মায়া সবু দেখুছে। বেঙ্গর ভোগকে সাঁপর ভোগ, বেঙ্গর ভোগকে সাঁপর ভোগ নয়তখিয়া সমুদর বিভুকে, বেঙ্গর ভোগকে সাঁপর ভোগ নয়তখিয়া সমুদর বিভুকে। গাড়খাল কোটে অনসরি করি জঁরার ভোগ আঁ করিছে, ভোগ নির্মায়া সবু দেখুছে। গুলগুলা মেঁকে আহাপত ফাঁদি জগৎ যাকর পেপলা পায়সন, গুলগুলা মেঁকে আহাপত ফাঁদি জগৎ যাকর পেপলা পায়সন। গেজেট মানে পেট পুরাসন কথানি খাই ঢেকার দেশন। নুহে পুহুরি, নুহে পুহুরি ফেরবি চাপুছে খসু খুজরি, নুহে পুহুরি ফেরবি চাপুছে খসু খুজরি। ছাতি কর্পণে ধরিছে দাঁ উষু নুরিছে ধরতি মা, নুহে পুহুরি ফেরবি চাপুছে খসু খুজরি। ছাতি কর্পণে ধরিছে দাঁ উষু নুরিছে ধরতি মা। যাহি ঠকালে কোশল যাকর সবু খন্দাশালে কলাহাঁড়ি, যাহি ঠকালে কোশল যাকর সবু খন্দাশালে কলাহাঁড়ি। চটিয়া যেইছে ঝাড় কেউড়ি সুইন পড়িছে পড়ুয়া ভাড়ি। পেতেন বুড়ি অসুরেন মুক্তা দেই রজা পিলা ই মাড়ে ভকুয়া কলে যে ভুকর উর্ঘা জানি নাই হেলা, পেতেন বুড়ি অসুরেন মুক্তা দেই রজা পিলা ই মাড়ে ভকুয়া কলে যে ভুকর উর্ঘা জানি নাই হেলা। যুগ পাহি গলা দিন খুকড়া রাত খুকলা, অভাব চুটি দৌছে তার গুণা পিঁধলা নাকর ফুড়, অভাব চুটি দৌছে তার গুণা পিঁধলা নাকর ফুড়। ছাল সঁকরি আহা বিচরি কায় হিঁজরি, ছাল সঁকরি আহা বিচরি কায় হিঁজরি। ঘয়তা খাই জুয়ান রাড়ি তার সর রং মেলা ঝিতরি মুড়। কেড়ে উষতর জীবন থিলা কঁটকে কঁট, কেড়ে উষতর জীবন থিলা কঁটকে কঁট। পরাণ খুরে কে অরণ মুঠে, কেড়ে উষতর জীবন থিলা কঁটকে কঁট। পরাণ খুরে কে অরণ মুঠে, সরা মনর কায় ভরসা। ইনে তো শীতর নিকে মুসলি ঢুকুছে বয়সাকটে, সরাবনর কায় ভরসা। ইনে তো শীতর নিকে মুসড়ি ঢুকুছে বয়সাকটে, দুঃখুন ঘুটি উড়ি যাউছে সুখর ভমর কায় সে ঠটে। কাহি লুকবে খপসা মাগুর, কাহি লুকবে খপসা মাগুর। ছুয়া বিকলা মা আর কলাহাঁড়ি মানে কেন্তা করবে এসুর, কাহি লুকবে খপসা মাগুর। ছুয়া বিকলা মা আর কলাহাঁড়ি মানে কেন্তা করবে এসুর। কাহি কপালর চাপ কাইছে রদ রদি ধার লহকিবাকে, কপালর চাপ কাইছে রদ রদি ধার লহকি বাকে। এসুর বছরে জীবন উজলে মিলবা তো পন্তি ভিজেই কথা তল তার বুতরা বাকে। কেন্তা করবে এসুর ছুয়া বিকলা মা আর কলাহাঁড়ি মানে, এসুর কেন্তা করবে, এসুর কেন্তা করবে।
1: বহুত সুন্দর, বহুত সুন্দর কবি সুশান্ত বাগ কবিতা ভিতরে জীবন উজলেকে নুরুছন খুঁজুছন। ই নুরা খুঁজা ভিতরে কবিতা লেখবারটা গোটে নির্দিষ্ট সমিয়া থিসি কে?
0: নাই নাই নাই এন্তা নুহে, মোর কথা কহিমি বলে মুই গোটে অলিখিত নিউতা দিয়ে রখিথিসি। এ মাটির ডঙর খমন জোর ঝরণ ফুলগুনা পুচকুনা আর বাইবি মুনসর চলন আচার ব্যবহার মানকু জগতর হরেক মৌলিক মানকু, সেমানে কেভে কি আয়েসন তাহাকু জনা। আজ যাকে কেভে এন্তা নেহি যে ভাই মুই মোর লেখবার অছে বলি কলম কাগজ ধরি করে বইছে আর কিছু নয়া লেখি পারিছে, সবু সত হয়েছি। হ্যাঁ এন্তা হইপারে যে পছে রঞ্জা মরা যাইপারে সে লেখা মানুষ, হেলে ভাবটা মৌলিক সে মানে সত আসিথিসন তাঁকর মনে মনে তাঁকু স্বাগত করছি এবং কবিতা হয়ে যাইছি।
1: আমার হাতে তো কম সময়া ତାର ଭିତରେ ବି ଆପଣଙ୍କର ଗୋଟେ କବିତା ଶୁଣମୁ।
0: କବିତାର ଶୀର୍ଷକ

0: মোর শুনা পরে ফগুন ফুলর ফগুন রঙর ফগুন কহরর ফগুন অতরর ফগুন ফগুন ফুলর ফগুন রঙর ফগুন কহরর ফগুন অতরর ফগুন মৌলুথিসি ফাকুথিসি নুয়া রং মাখুথিসি নুরলাকটে দেখিতেল গলে সরাবনর ঝোঁকের নুবি হুলিসি ফগুনটে নুরলাকটে দেখিতেল গলে সরাবনর ঝোঁকের নুবি হুলিসি ফগুনটে বৈশাখর রদরদিনে বি ভেটি হেছি ফগুনকে আকাশ অগ্নি হরেক ঋতুর মায়ের পায়েন পবনে মতে দিশুছে ফগুন সব উঠানে আকাশ অগ্নি হরেক ঋতুর মায়ের পায়েন পবনে মতে দিশুছে ফগুন সব উঠানে মতে দিশুছে ফগুন সব উঠানে সংসার নে এতে রং বলি নেই গুচরি থাই আজ যাকে সংসার নে এতে রং বলি নেই গুচরি থাই আজ যাকে বেরং থিলি বলি কায় সে এড়ে তুড়ে রচি গলে তোমর হাসি ধারে মাইন ব্যবহারে জানিছ জানিছ এভে রাতির স্বপন সকালকে সোর রহুছন এভে রাতির স্বপন সকালকে সোর রহুছন চটিয়া ময়না কুয়া কুইলি মানকর ভোক ভাষা সবু বুঝি পারুছে চটিয়া ময়না কুয়া কুইলি মানকর ভোগ ভাষা সবু বুঝি পারুছে বুপরা মিটু যে নুয়া নুয়া উড়ি শিখুছে বুপরা মিটু যে নুয়া নুয়া উড়ি শিখুছে পিঞ্জরা খুলি হেলে কি ধাউছে তোমর গাঁ ফালে মোর সুন্না পরে নেই গহড়িব তাহাকে তোমর ছানি বয়েলে কি তোমকে মনর রানী বয়েলে মোর সুন্না পরে
1: বহুত বঢ়িয়া বহুত বঢ়িয়া শেষকে কবি সুশান্ত বাক আমাকে কহবে যে আমর ভাষা সাহিত্য আর ইহাদের যুবপিঢ়ি আমর গতি কেনাড়ে
0: কোশলি সাহিত্যর কথা যদি উঠে বলে গতিটা এহেদি আমর উপর মহা যুক্তি ছলরে মতে কহবাকে পড়বা না হলে বুঝে নে পারে মুই নিজকে পড়ছি নে পারে সেটা হচ্ছে যে গোটে সুপার ন্যাচুরাল পাওয়ারকে মুই বিশ্বাস করছি এবং সে সুপার ন্যাচুরাল পাওয়ার এটা কহুছে যে গোটে জিনিস কেনসি বি ঘটনা কেনসি বি মৌলিকর তার নির্দিষ্ট গোটে গতি প্রবাহ আছে এবং কিছু উচ্চতা শিখরকে সে ছিঁবা মুই মোর কবিতা নে যেতলে কহুতিলি এই কবিতা খাস তোর লাগিয়ে কহুতিলি যে চাচো বুড়ি চালি বলে চাচো বুড়ি বলে চাচো বুড়ি ধান খেলে খেলে পাচো বুড়ি এন্তা ছুয়া মানুষ যেতলে ভুট ভুট ছুয়া চালুথিসি আমি এ সময়াতি অছু আমি এহেদে পাহা পকাবার শিখুছু আমি বহুত দূর যাবার আছে মৌলিক সাহিত্য সৃষ্টি হবার দরকার গোটে জীবনকাল ভিতরে বহুত কম লেখুন পঁচিশ পচাশটা কবিতা লেখু এবং সে কবি মরি যাও মরি যাও বলে তার পার্থিব শরীর মরবার কথা বি না কহবার সে লেখা বন্ধ করে দেউ কিন্তু গোটে বি মৌলিক সাহিত্য যদি করি করে যাইছে এই মাটির লাগি তার অবদান রহবা ভবিষ্যতরে আইবা পিঢ়ি এবং সারা জগৎ সে যদি মৌলিক সাহিত্য সৃষ্টি করিথিবা বলে তাকে সোর রখবে সেথিরে সে কবি বঞ্চবা
1: বহুত বহুত বহুত সুন্দর কথা কইলে যা বি হো কবি সুশান্ত বাগ আপনা আমার কার্যক্রমকে আসলে কবিতা শুনালে ভাষা সাহিত্যকে নিয়ে মন খুলি করে আমার সঙ্গে কথাবার্তা হলে যা বি হো সময়া দেখি আসলে আমার কার্যক্রমকে সেতির লাগি আকাশবাণী বলাঙ্গীর তরফ আপনার বহুত বহুত ধন্যবাদ জুহার আজ্ঞা
0: সমকু জুহার আজ্ঞা
1: শ্রোতা বন্ধু কবিতা সরাবনর ঝকির বৈশাখর রদরদি কবিতা উন্দিলে জীবন জিবার স্বপ্ন এবার ঝরিয়ালরে ফেন কবিতা শুনমা ফেন ঝনে কবিঙ্কু ভেটমা তো আজর কার্যক্রমকে ইনে রখমা জুহার।

আকাশনী বলাঙ্গীর, সময় রাতে 10টা, প্রচার করছে ওড়িয়া কথাচিত্র গীত। প্রথম কথাচিত্র শঙ্খা সিন্দুর, কণ্ঠদান করেছেন অনুরাধা এবং অক্ষয় মহান্তি। গীত শীর্ষানন্দ দাস কন্নন, সঙ্গীত অক্ষয় মহান্তি।